0: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া লাকাল হামদু লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন নাসআলুকা ইয়া আল্লাহ মাসআলাতাল মুহতাজিন ইয়া আল্লাহ ইয়া তুহান কামি সিগালা পূজি বাগি ইনকাও ইনকাওলা পেমেলিহারা লাঙিত দান বুমি দান সিগালা ইয়াং আদা পাদা কেদুয়া-দুয়ানিয়া ইনকাও মেমিলিকি লাঙিত দান বুমি দান সিগালা ইয়াং আদা পাদা লাঙিত দান বুমি ইনকাওলা চাহিয়া লাঙিত দান বুমি দান সিগালা ইয়াং আদা পাদা কেদুয়া-দুয়ানিয়া কামি পুহন কেপাদা ইনকাও permohonan hamba yang sangat perlu kepada engkau. Rabbana atina min ladunka rahmah wa hayyi lana min amrina rashada. Wahai Tuhan kami, kurniakanlah kepada kami rahmat dari sisimu dan berilah kemudahan memimpin kami dalam urusan kami yang terbaik. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaitana wa hab lana min ladunka rahmah innaka antal wahhab. Wahai Tuhan kami, jangan engkau memesongkan hati kami sesudah engkau memberi petunjuk kepada kami. Dan kurniakanlah rahmat dari sisimu kepada kami. Sesungguhnya engkau jualah Tuhan yang melimpah-limpah pemberiannya. Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina azaban nar. Wa sallallahu wa sallam ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Walhamdulillahi rabbil alamin.
1: Daripada berkata kasar, kesat atau memaki